0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সেলুলয়েড, সেলুলয়েড হল নাইট্রোজেন সেলুলোজ কেম্ফর আর ইথানলর পৰা উৎপাদন করা এবিধ থার্মোপ্লাস্টিক। ই অতি দৃঢ় দ্রাজ্য আর স্থিতিস্থাপক পদার্থ। ইয়ার উপর পানি, বিভিন্ন তেল, অম্ল, খার আদি রাসায়নিক দ্রব্যই ক্রিয়া করে। 1869 চনত আমেরিকার জন ওয়েলসি হায়াত নামের উদ্ভাবক এজনে নাইট্রোসেলুলোজ কেম্ফর আর অ্যালকোহলর মিশ্রণ ঘটায় প্রথমে সেলুলয়েড প্রস্তুত করেছিল। সেলুলয়েড আবিষ্কারের একটা আমোদজনক ঘটনা জড়িত হয়ে আছে। এবার সোনবাইন নামের রসায়ন বিজ্ঞানী এজনে পাকঘরের জুইত গাঢ় সালফিউরিক এসিড আর গাঢ় নাইট্রিক এসিডর মিশ্র এটা গরম করে থাকতে হঠাৎ পাত্রটো ভাগি থাকিল। লড়ালড়িক ঘৈণীয়েকে পাকঘরত ব্যবহার করা কপাহী কাপড়ের এপ্রন এটার মজিয়াত পড়ে যাওয়া এসিডখিনি মুছি পেলাইছিল। এপ্রনটো শুকাবর মেলি থাকতে সেইটোত বিস্ফোরণ ঘটি জুই লগা লক্ষ্য করেছিল। এই ঘটনারপর বিজ্ঞানীজনে উপলব্ধি করলে যে কপাহী সূতাত থাকা সেলুলোজর এসিডর বিক্রিয়া ঘটি গান কটন নামের বিস্ফোরক দ্রব্য উৎপন্ন হয়েছে। ইয়ার পশত সোনবাইনে সেলুলোজ থাকা আন কিছু পদার্থক যে কাগজ আদিক নাইট্রিক এসিড আর সালফিউরিক এসিডর মিশ্রর সুত্র বিক্রিয়া করবলে দিও সেলুলোজ নাইট্রেট উৎপাদন করলে। তো ইয়াকো লক্ষ্য করেছিল যে এই নতুন পদার্থটো জলরোধী হওয়ার উপরও ইয়াক সহজে যিকো আকৃতিত গড় দিব পারি। সোনবাইনে তেতিয়া বিজ্ঞানী মাইকেল ফেরাডেলৈ চিঠি লিখি এই সকল কথা জানালে। এই নতুন পদার্থবিধেরে তেওঁ কেইবাটাও সুন্দর সুন্দর পাত্র তৈয়ার করেছিল। দুর্ভাগ্যবশত তেওঁ সেই বিষয়ের গবেষণা বেশি দূর আগবাব নয়ারে। সম্পূর্ণরূপে নাইট্র সংযোজিত সেলুলোজ যে একটা উৎকৃষ্ট বিস্ফোরক, সেই আবিষ্কারে তেওঁক বেশিক আকৃষ্ট করলে আর তেওঁর গবেষণার দিশো সলনি হল। 1862 চনত আমেরিকা যুক্তরাষ্ট্রত অনুষ্ঠিত হওয়া আন্তঃরাষ্ট্রীয় প্রদর্শনী এখনত সমবেত হওয়া প্রায় 29,000 গৰাকী প্রদর্শকর ভিতরে এগারী আছিল আলেকজেন্ডার পার্কস নামের বিজ্ঞানী। পার্কসে পার্কেসাইন নামের একটা নতুন পদার্থ উলিয়াইছিল যার ভেটি আছিল সেলুলোজ। কিন্তু পদার্থটোত নাইট্র সংযোজনের মাত্রা সোনবাইনের পদার্থটোতক কম আছিল। 1862 চনের পাছত পার্কেসাইন বিভিন্ন রঙত উৎপাদন করা হয়েছিল আর ইয়ারপর মেডেল, ফণি, বুটাম, চুরি, কটারির নাল, নলী, কলম আদি বস্তু তৈয়ার করা হয়েছিল। পার্কেসাইন সরহ পরিমাণে উৎপাদন করা প্রথম প্লাস্টিক হলেও ই বাণিজ্যিকভাবে সফল নহল। 19 শতিকার মাঝভাগতে কোনো বিশেষ কারণবশত বিলিয়ার্ড খেলার বল তৈয়ার করবল হাতির দাঁতর প্রয়োজন হয়েছিল। কিন্তু সেই সময়ত হাতির দাঁত পাবল বড় অসুবিধা আছিল। হে হাতির দাঁতর সলনি ব্যবহার করবরা এবিধ পদার্থর প্রয়োজন বরক অনুভব করা হয়েছিল আর এনে পদার্থ উৎপাদন করবরা জনলে 10,000 মার্কিন ডলার পুরস্কার দিয়া হব বলে ঘোষণা করা হয়েছিল। জন হায়াতে এই প্রত্যাহ্বান গ্রহণ করে আর বিলিয়ার্ড বল তৈয়ার করার বাবে হাতির দাঁতর সুত্রে সাদৃশ্য থাকা এবিধ পদার্থ উদ্ভাবন করে আর ইয়ারে নাম দিয়া হয় সেলুলয়েড। ইয়ার আগর প্লাস্টিকটোর দরে দেখা সেলুলয়েডবর ভেটি আছিল সেলুলোজ নাইট্রেট। কিন্তু পোন প্রথমবারের বাবে হায়াতে ইয়ার প্রস্তুতিত দ্রাবক হিসাবে অ্যালকোহল আর প্লাস্টিককারক হিসাবে কেম্ফার সংযোগ করেছিল। সেলুলয়েডে সফলভাবে বাণিজ্যিক উৎপাদন করা প্রথম সাংশ্লেষিক প্লাস্টিক।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দর, আজি শাওন মাহর 14 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর 31 জুলাই। পঞ্জিকার পোৱা তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর দ্বিতীয় তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:51:08 আর আজি সূর্যাস্তর সময় 6:07:38।

ডক্টৰ এপিজে আব্দুল কালামে কৈছিল, বিফল হলে কেতিয়াও হতাশ হ'ব নালাগে, বিফলতাই হৈছে সফলতাৰ মূল চাবিকাঠি।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰই 1998 চনৰ 1 জুলাইৰ পৰা সোণালী জয়ন্তী বৰ্ষ অতিক্ৰম কৰাৰ পৰৱৰ্তী কালত ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত 2017 চনত জুৰি বৰা বৰগোহাঁই আৰু তপন দত্ত ৰচিত ষ্টিলৱেল ৰোড দ্য মেমৰি অৱ এ ফৰগটেন ৱাৰ প্ৰামাণ্য আলেখ্যখনে প্ৰথম পুৰস্কাৰ লাভ কৰি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছিল।

তরুণ দাস আর রুবি কলিতার কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকাত এইবার এয়া নির্মল প্রভা বরদলৈর রচনার কল্পনা দত্তর কণ্ঠরীতি গীত।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। গীতিমালিকাৰ শেষৰ গীতটি আজি শুনোৱা হওক নকুল বৰ্মনৰ কণ্ঠত। গীতৰ কথা গুণমণি বৰাৰ, প্ৰযোজনা পংকজ শৰ্মাৰ।

0: কালিন্দাক মেরু ধুরকি লক্ষিন্দার বেউলা রূপ চাই হরি হরি গোপাল আই মনোহার কথা শুনি
1: মই ভিতরত প্রবেশ করল
0: এতিয়া মই এক
1: এই দংশন করিবার কারণে মোর শক্তি নুকুলাই
0: চোয়া ইয়ার রূপ
1: এই রূপ দেখা পাই মই বিমোহিত কিন্তু যদি মোর সর্প হইয়ে সহ্য নহয় তে আৰু যি এক দংশন করলি আর মাক পিতাকে কোন হতে সহ্য করব
0: এই বলি তার রূপ বর্ণনা করি করি
1: কালির নাগে কান্বা ধরছি
0: চুলি কোসা দেখু যে
1: হারুয়ার
0: মূর গত দেখু যে
1: যেন নারিকল
0: সুন্দর এটা নারিকল হে
1: হয়
0: কপাল খান দেখু বা স্যার
1: দ্বিতীয় সান
0: আর দুই কর্ণ দেখু
1: এ বারে গাছর পান
0: চকু জুড়ি দেখু বা স্যার
1: এ আকাশর তারা
0: নাক গত দেখু বা স্যার
1: সোনার পাকারা
0: এনে সুন্দর নেথার পাকরা
1: হয়
0: আর সোয়া দুই উষ্ঠ দেখু
1: মনোহর হাখি
0: 32 দন্ত দেখু
1: এ মুকুটার পান্তি
0: এত যে মই কোট খাও
1: হয় ডংখিবার কারানে আগবাগর পরা ছাই আহি আছো কিন্তু কোন জায়গা ছিদ্র না পাও
0: হ্যাঁ
1: হয়
0: আ জিবা খান দেখু যে
1: আলত বরণ
0: আর গল গত দেখু
1: হংসর বদন
0: এই বলি পুনর কি করে
1: আর কালিন নাগে কান্দে
0: ও গা মোর নাগরী।

0: प्लेटफॉर्म नंबर 2 से चलने वाली सुपर फास्ट एक्सप्रेस के यात्रियों
1: मोयान
2: बात तो न होय एटू मोबाइल चार्ज करিব লাগে
1: মগস্টু চার্জ কর
3: এনে রাজহুয়া পোর্টত ফোন চার্জ করিলে ব্যক্তিগত ডেটা হবো রাজহুয়া
1: দেখিলা
2: এউতা রবা মই পে করু সিগন্যাল নাই
3: এতিয়া কি করিবা
2: ফ্রি ওয়াইফাই আছে ন হয়
1: বুড়বক বুঝিল
3: পেমেন্টর বাবে নো ওপেন ওয়াইফাই
2: অর্থাৎ ফ্রডক করক বাই বাই
3: আরবিআই কয়
4: সঠিক আরম্ভনি করক আর্থিক ভাবে স্মার্ট হই পড়ক
5: আইডু সকলে অর্ধ আকাশ অনুষ্ঠানত লতা মঙ্গেশকাৰৰ কণ্ঠত এণ্ডিবল ছবিৰ গীত শুনিছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা এইবাৰ শুনাবলৈ লৈছোঁ লতা মঙ্গেশকাৰৰ কণ্ঠত ৰোহী বোলছবিৰ এই গীতটি

আন্তঃ জিলা বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলত কামরূপ গ্রাম্য জেলার আপাতানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ক 1-0 গলত পরাস্ত করে চৰাইদেউ বামপথাৰ বেঙেনাবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। খেলখন নির্ধারিত সময়ের ভিতর গলশূন্য হওয়াত পুনের সময় বড়াই দিয়াত 1-0 গলর ব্যবধানত চৰাইদেউ জেলার দলে চূড়ান্ত বিজয়ী সন্মান লাভ করার লগতে সুবর্ণ কাপের বাবে যোগ্যতা অর্জন করে। গ্লাসগোত চলি থাকা 23 সংখ্যক কমনওয়েলথ গেমসর জেভলিন থ্রোর ফাইনেলত উপনীত হয়েছে ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব আর যশবীর সিং। অলিম্পিকত স্বর্ণ পদক জয়ী জেভলিন থ্রোয়ার নীরজে কোয়ালিফিকেশন রাউন্ডত 79.61 মিটার থ্রো করে ফাইনেল যোগ্যতা অর্জন করে। এই রাউন্ডত প্রথম স্থান লাভ করে। প্রথম চেষ্টাত 76.28 মিটার আর দ্বিতীয় 79.61 মিটার থ্রো করে নীরজে। আনহাতে রোহিত যাদবে 78.37 মিটার থ্রো করে নবম আর যশবীরে 78.36 মিটার থ্রো করে দশম স্থানত থাকে। পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিমে 78.63 মিটার থ্রো করে সপ্তম স্থানত থাকে। যোগ্যতা নির্ণয়কারী রাউন্ডত শীর্ষস্থানত থাকে শ্রীলঙ্কার রমেশ পাথিরানে, 82.84 মিটার থ্রো করে। গ্লাসগো কমনওয়েলথ গেমসর সপ্তম দিনা ইতিহাস গড়ি ভারতের দুগৰাকী পেরা এথলিটে স্বর্ণ আর রূপর পদক জয় করবলৈ সক্ষম হয়। মেগা ক্রীড়া সমারোহর পুরুষের পেরা 100 মিটার T47 ইভেন্টত চমকপ্রদ প্রদর্শনে ভারতের দিলীপ মাহাদু গাভিতে অভিলেখ গড়ি স্বর্ণ জয় করে। গাভিতে 10.71 সেকেন্ড সময়লৈ শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে। আনহাতে এগারী ভারতীয় এথলিট মহম্মদ বাসিলে 10.83 সেকেন্ড সময় নির্ধারিত দূরত অতিক্রম করে রূপর পদক দখল করে। দৌড়ের আরম্ভণিতে ভারতের মহম্মদ বাসিল আর ইংল্যান্ডের কেভিন সান্টোস আগুয়াই আছিল, যদিও অন্তিম 30 মিটার থাকুতেই দুরন্ত গতিতে দৌড় সম্পন্ন করে শ্রেষ্ঠতা প্রতিপন্ন করে গাভিতে। ইংল্যান্ডের কেভিন সান্টোসে ব্রঞ্জের পদক জয় করে। উল্লেখযোগ্য যে এই বৃহৎ টুর্নামেন্টখনের এথলেটিক্সের একটা ইভেন্টত দুগৰাকী এথলিটে দেশের হয়ে স্বর্ণ আর রূপর পদক জয় করবলৈ সক্ষম হয়। ইংল্যান্ড আর আয়ারল্যান্ডত ব্যর্থতার পাছত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3-0 T20 সিরিজ ক্লিন সুইপ করার পাছত টিম ইন্ডিয়ার মুখ্য প্রশিক্ষক লৈ বিভিন্ন চর্চা চলিছে। গৌতম গম্ভীরের স্থানত VVS লক্ষ্মণে দলের দায়িত্ব পালন করে বলে খবর ওলাইছে। জিম্বাবুয়ের সদ্য সমাপ্ত সিরিজের ইংল্যান্ডের প্রশিক্ষক লক্ষ্মণে আছিল। BCCI হারারেত ভারতের ড্রেসিং রুমের একটা ভিডিও পোস্ট করেছে, যত প্রশিক্ষক লক্ষ্মণে খেলোয়াড়সকল উদ্দেশ্যে ভাষণ দি থাকা দেখা গেছে। তেওঁলোকত আছিল অধিনায়ক শ্রেয়স আয়ার। লক্ষণে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব শ্রেয়াসক দিলে আর দলের প্রতিজন খেলোয়াড়ক অভিনন্দন জানায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়ে আর গম্ভীরের স্থানত শ্রী লক্ষ্মণক স্থায়ী প্রশিক্ষক হিসাবে চাব বিচারে বলে বিভিন্নজনে মত প্রকাশ করে। ঘরুয়া দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবলিয়া দুদিনিয়া টেস্ট ম্যাচের শৃঙ্খলাটোর অল্পতে ভারতীয় দলটি ঘোষণা করেছে BCCI। শুভমন গিলের নেতৃত্বত ঘোষণা করা 15-জনীয় দলটলৈ দীর্ঘদিনের অন্তত প্রত্যাবর্তন ঘটিছে অভিজ্ঞ আর জ্যেষ্ঠ খেলোয়াড় রবীন্দ্র জাদেজার। 15 আগস্টের পর আরম্ভ হবলগিয়া টেস্ট শৃঙ্খলাটোত লোকেশ রাহুলক ভারতীয় দলটির সহ অধিনায়ক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। জাদেজার লগতে দলটলৈ প্রত্যাবর্তন ঘটিছে যশপ্রীত বুমরা আর প্রসিদ্ধ কৃষ্ণর। আঘাত সত্ত্বেও বুমরাহক দলট রখা হয়েছে, যদিও সম্পূর্ণ সুস্থ হয়ে নুঠিলে টেস্ট শৃঙ্খলাটোত অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ব তারকা পেস বোলারগুলির। ইফালে আঘাতত ভুগি থাকা সাই সুদর্শনকও শর্ত সাপেক্ষে ভারতীয় দলটোত অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘোষিত দলটোত নবাগত খেলোয়াড় হিসাবে স্থান লাভ করেছে সারাংশ জৈনে। বিদর্ভর স্পিন অলরাউন্ডারগুলিয়ে শেহতীয়াভাবে ঘরুয়া ক্রিকেটত উন্নত প্রদর্শন দাঙি ধরার বাবে ভারতীয় টেস্ট দলটলৈ আমন্ত্রণ জানা হয়েছে। ঘোষিত দলটোর পর বাদ পড়েছে ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি আর হর্ষ দুবে। শৃঙ্খলাটোর প্রথমক্ষণ টেস্ট 15 আগস্টের পর গালেট অনুষ্ঠিত হওয়ার বিপরীতে দ্বিতীয় তথা অন্তিমক্ষণ টেস্ট 23 আগস্টের পর কলম্বোত অনুষ্ঠিত হব। টেস্ট শৃঙ্খলাটোর ঘোষিত ভারতীয় দলটো হল ক্রমে শুভমন গিল, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ট, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সারাত, সুপ্রিম যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার,
দেৱদূত পালিকাল।

হিন্দি বোলছবির গীত অনুষ্ঠানত এইবার শুনবলৈ লৈছো বৰদান বোলছবির এটি গীত, শিল্পী মহম্মদ ৰফি।